শ্রোতা বন্ধু, আজি সকাল 7:05 শুনিপারিবে আঞ্চলিক সম্বাদ আকাশবাণী কটক কেন্দ্রর উপরে শুনিবে আমরি স্বাস্থ্য কার্যক্রম সকাল 7:05।

শ্রোতা বন্ধু, পঞ্জিকা অনুযায়ী আজ মল মাসর আরম্ভ। আজ হচ্ছে মে 17 তারিখ। এবর্ষ জোড়া জ্যেষ্ঠ পড়েছি। জুন 15 তারিখ 2026 মল মাসর পরিসমাপ্তি ঘটিব। আজ বৃষ তিন দিন, বৈশাখ মাস 27 দিন রবিবার, মে 17 তারিখ। সূর্য উদয় হয়েছেন 5:14:32। সূর্য অস্ত হবে 6:12:23। আজ হচ্ছে প্রতিপদার একদিষ্ট ও পার্বণ শ্রাদ্ধ, অদ্য চন্দ্র দর্শন পূজা ও উপবাস। শ্রোতা বন্ধু, ইতিহাস মনে পকাই থাকে অতীতরে ঘটি যাইথিবা অনেক ঘটনা, যা লিপিবদ্ধ হয়ে রইথায়ে দিন তারিখ আউ মসিয়ারে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজ জানিবা ইতিহাসরে আজির দিনরে ঘটি যাইথিবা ঘটনাগুড়িক সম্পর্কে। আজ হচ্ছে 17 মে 2020 ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অম্ফান ওড়িশার উপকূলকে প্রভাবিত করেছিল। আজির দিন 17 মে 1978 প্রসিদ্ধ হাস্য অভিনেতা চার্লি চ্যাপলিনকর চুরি হয়ে কফিন মিলেছিল। সে 1977 সুইজরল্যান্ডে মৃত্যুবরণ করেছিল। তাঁর মৃত্যু পরে তাঁকু জেনেভা হ্রদ নিকটে কবর দিয়া যাইছিল, কিন্তু দুইজন চোর সেঠার তাঁর কফিন খোলি নিয়ে যাইছিল। আজির দিন 17 মে 1769 ইস্ট ইন্ডিয়া কোম্পানি বঙ্গরে বস্ত্রশিল্পকে বন্ধ করিয়া পাই বুণাকার মানঙ্ক উপরে অনেক কটকণা লগাইছিল। মুকদ্দর কা সিকন্দর, লাভারিস, নামক হালাল, সারাব ভি ব্লকবস্টর চলচ্চিত্র নির্দেশক এবং প্রযোজক প্রকাশ মেহরা আজির দিন 17 মে 2009 মৃত্যুবরণ করেছিল ভারতের মহারাষ্ট্র মুম্বাইরে। পদ্মশ্রী উপাধি সম্মানিত হয়ে গায়ক পঙ্কজ উদাসঙ্কর আজ জন্মদিন। আজ দিন 17 মে 1951 সে ভারতের গুজরাটর জেতপুরে জন্মগ্রহণ করে। তবে শ্রোতা বন্ধু, এইটি শেষ হল সুপ্রভাত পুরী কার্যক্রম আকাশবাণী পুরী। পরবর্তী কার্যক্রম শুনিপারে আকাশবাণী দিল্লি হিন্দি সংবাদ।

শ্রোতা বন্ধু, এটি শেষ হল হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী পুরী। পরবর্তী কার্যক্রম শুনিপারে আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর।

নমস্কার শ্রোতা বন্ধু, আকাশবাণী পুরী দ্বারা প্রস্তুত স্বতন্ত্র আইন পত্রিকা আম আইন আম সুরক্ষাকে স্বাগত করছি মু প্রিয়দর্শিনী। শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমর সম্পাদকীয় বিষয়বস্তু রয়েছে ভারতীয় ন্যায়পালিকা ব্যবস্থা। এরপরে আমি জানিবা সাইবর অপরাধ এবং এর প্রতিকার পাই আম আইনরে কোন সব ব্যবস্থা রয়েছে। তারপরে ইন্ডিয়ান ওথস অ্যাক্ট সম্পর্কিত কিছু রোচক তথ্য সহিত জানিবা কিছু আইন সমাচার বিষয়রে। শ্রোতা বন্ধু, ওড়িয়ারে গোটে ঢগ অছি, মু ভাবুছি আপন নিশ্চিত শুনিথিবে, সেইটি হেউছি নানা মুনি নানা মত, মানে যেতে প্রকার লোক সেতে প্রকার কথা আউ চিন্তাধারা। এপরিকি গোটিয়ে পরিবারে থিবা সবু লোকঙ্কর চিন্তাধারা এবং আচরণ সমান হুয়েনি, সেথিপাই বেলে বেলে পরিবার সদস্যঙ্ক ভিতরে মনমালিন্য ঝগড়া মধ্য হইথায়, যাহার সমাধান প্রায়তঃ ঘরর মুরবি দুই পক্ষঙ্ক উপস্থিতিরে করিথান্তি। ঠিক সেমিতি হি আম ভারতকু স্বাধীনতা মিলিবা পরে ভারতর সংবিধান দেশকু গোটিয়ে পরিবার রূপে ভাবি প্রত্যেক নাগরিকঙ্কর বিবাদর সমাধানর দায়িত্ব দেইছি ভারতর ন্যায়পালিকাকু। তেণু শ্রোতা বন্ধু, আজি চলন্তু আম সম্পাদকীয়রে জানিবা ভারতীয় ন্যায়পালিকা ব্যবস্থা সম্পর্করে।

শ্রোতা বন্ধু, ভারতীয় সংবিধান ন্যায়পালিকা আইনর অভিভাবক তথা গণতন্ত্রর জগুয়াড়ি ভাবে কার্য করা বিভিন্ন ক্ষমতা দিয়েছি। সেইপা সংবিধানর পঞ্চম ভাগর চতুর্থ অধ্যায়ের সুপ্রিমকোর্ট, ষষ্ঠ ভাগর পঞ্চম অধ্যায়ের হাইকোর্ট এবং ষষ্ঠ ভাগর ষষ্ঠ অধ্যায়ের অধীনস্থ আদালতর কার্য ক্ষমতা বিষয় বিস্তৃত ভাবে লেখা যাই। তাছাড়া ধারা 50 ন্যায়পালিকার স্বাধীনতা উপরে মধ্যে গুরুত্বারোপ করা যাই। তবে শ্রোতা বন্ধু, আজ চলন্তু জানিবা কেতে প্রকার আদালত ব্যবস্থা আম দেশে অছি, আউ কেউঠি কেউ প্রকার মামলার শুনানি করা যায়। শ্রোতা বন্ধু, ন্যায়পালিকা ব্যবস্থায় মুখ্যতঃ 3 প্রকার আদালত দেখা যায়, যেপরি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, উচ্চতর ন্যায়ালয় বা হাইকোর্ট এবং জিলা ন্যায়ালয় বা ডিস্ট্রিক্ট কোর্ট। আউ এই জিলা ন্যায়ালয় অধীনে অনেক শ্রেণীর বিচারপতিঙ্ক আদালত মধ্য দেখা যাই থাকে, যা বিষয়ে আমি আগুকু মধ্য আলোচনা করিবা। তবে এই 3 প্রকার আদালত ব্যতীত এক্সিকিউটিভ বা কার্যনির্বাহী এবং রেভিনিউ বা রাজস্ব আদালত মধ্য রয়েছে, কিন্তু তফাত এতিকি যে সেমানঙ্ক পাখরে ন্যায়িক ক্ষমতা নথায়। তবে প্রথমে চলন্তু কথা হবা ভারতর সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্ট বিষয়ে, যিকি মুখ্যতঃ সংবিধানর অভিভাবক রূপে কাম করে থাকে। সমস্ত সিভিল কেস বা দেওয়ানি মামলা এবং ক্রিমিনাল কেস বা ফৌজদারী মামলা পাই এহা হেউছি শেষ অপিলর স্থান। এহা ব্যতীত রাজ্য ও কেন্দ্র মধ্যে বিবাদর সমাধান মধ্য সুপ্রিম কোর্ট করে থাকে। তবে সুপ্রিম কোর্টর জুডিশিয়াল রিভিউ বা ন্যায়িক সমীক্ষার শক্তি রয়েছে, মানে যদি কোনসি আইন সংবিধানর মৌলিক সংরচনা কু উল্লঙ্ঘন করুছে, তাহাকু সুপ্রিম কোর্ট অকামি মধ্য করি পারিব। এহা ব্যতীত যদি কোনসি ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হউছি, তাহলে মধ্য সংবিধানর ধারা 32 অনুসারে সে সিধা সড়ক সুপ্রিম কোর্ট যাই ন্যায় পাই পারিব। তবে সুপ্রিম কোর্ট পরে সংবিধানর রক্ষক রূপে আসি থাকে প্রত্যেক রাজ্যের থিবা উচ্চ ন্যায়ালয়। যদি কোনসি ব্যক্তি মৌলিক অধিকারর বঞ্চিত হেউচন্তি, তাহলে সে সংবিধানর ধারা 226 এবং 27 মাধ্যমে গোটিয়ে রিট পিটিশন জরিয়ারে সিধা সড়ক হাইকোর্ট যাইপারিবে। তাছাড়া জিলা ন্যায়ালয়ের রায় বিরুদ্ধে মধ্য জনে হাইকোর্টরে অপিল করিপারিব। এপরিকি রাজ্যরে নির্বাচন বেড়ে যদি কিছু বিবাদ উপুজে, তার সমাধানর অধিকার হাইকোর্ট পাখরে হি অছি। তবে প্রত্যেক রাজ্যের হাইকোর্ট পাই নিজস্ব রুলস রহিছি, যাহাদ্বারা সেমানে পরিচালিত হেবে। তবে শ্রোতা বন্ধু, বর্তমান আসন্তু কথা হবা আম জিলা ন্যায়ালয় বিষয়ে। প্রত্যেক জিলা ন্যায়ালয়ের মুখ্য ভাবে থাকে জিলা এবং দৌরা জজ। যেতবে সে সিভিল কেস বা দেওয়ানি মামলার শুনানি করতে, সেতবে তা জিলা জজ কুহযায়। আউ যেতবে সে ক্রিমিনাল কেস বা ফৌজদারী মামলার শুনানি করতে, সেতবে সে হয়ে যাতে দৌরা জজ বা সেসন জজ। তবে উইল প্রোবেট সম্পর্কিত মামলা, যানবাহন দুর্ঘটনা সম্পর্কিত মামলা পরি সব প্রকার শুনানি করে পারিবে জিলা জজ। এছাড়া ফৌজদারী মামলায় সে ব্যক্তি সব প্রকার দণ্ড, যেমি আজীবন কারাদণ্ড এপরিকি ফাঁসি দণ্ড মধ্য শুনাই পারিবে। কিন্তু ফাঁসি দণ্ড শুনানি কু কায়েম রাখিবা পাই হাইকোর্টর অনুমোদন মধ্য দরকার। তাছাড়া জিলা এবং দৌরা জজ কু সাহায্য করিবা পাই আডিশনাল বা অতিরিক্ত জিলা ও দৌরা জজ থাকে, যাহাঙ্ক ক্ষমতা প্রায়তঃ সমান। তবে অতিরিক্ত জিলা ও দৌরা জজক পরে আসন্তি আসিষ্ট্যান্ট সেশনস জজ, যিয়েকি 10 বর্ষর কম কারাদণ্ড বিশিষ্ট অপরাধর শুনানি করে পারিবে। আউ দেওয়ানি মামলায় উভয় ডিস্ট্রিক্ট জজ এবং আসিষ্ট্যান্ট ডিস্ট্রিক্ট জজ 5 লক্ষর ঊর্ধ্ব মূল্যাঙ্কন হেউথবা সম্পত্তি উপরে থিবা বিবাদকু সমাধান করি পারিবার ক্ষমতা রখন্তি। এহা ব্যতীত তলকোর্টর রায় বিরুদ্ধে জনে চাহিলে জিলা ন্যায়ালয়ের অপিল মধ্য করে পারিবে। তবে বর্তমান চলন্তু জানিবা কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কো বিষয়ে, যিয়েকি 7 বর্ষর কম কারাদণ্ড দেই পারিবে। এপরিকি জনে চাহিলে সিধা সড়খ মুখ্য ন্যায়িক ম্যাজিস্ট্রেট কো কমপ্লেন বা অভিযোগ মধ্য করে পারিব। আউ ম্যাজিস্ট্রেট চাহিলে সেই অভিযোগ নিজে কিংবা পুলিশ দ্বারা তদারক করাই শুনানি করে পারিবে, অথবা অন্য কোনসি যোগ্য আদালতকু মধ্য মামলাটাকু হস্তান্তরণ করাই পারিবে। তবে সিজেএম বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কো অধীনে 2টি আদালত থাকে। গোটিয়ে হেউছি কোর্ট অফ এ ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কো আদালত, যেউঠারে 3 বর্ষর কম এবং 10,000 টাকার কম জরিমানা থিবা অপরাধর শুনানি হয়ে পারিব। আউ দ্বিতীয়টি হেউছি কোর্ট অফ এ ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস।

0: আইন কানুন ব্যবস্থা জনাইলে সেথিপাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ রহুছু নমস্কার
1: নমস্কার জয় জগন্নাথ
0: শ্রোতা বন্ধু আইনজীবী দীপক পণ্ডাঙ্ক ঠারো আপন তো জানিলে সাইবর অপরাধ এবং এ সম্পর্কিত আইন বিষয়ে বর্তমান চালন্তু জানিবা ইন্ডিয়ান ওথস অ্যাক্ট সম্পর্কে কিছু রোচক তথ্য মো গীতা উপরে হাত রাখি কৌচি যা কহিবি সত কহিবি এমিতি কিছু সংলাপ শ্রোতা বন্ধু চলচ্চিত্রে আপনার দেখুথিবে যেউথিরে সাক্ষী মানে গীতা কোরআন বাইবেল পরি ধর্মগ্রন্থ উপরে হাত রাখি আদালতরে সাক্ষ্য প্রদান করন্তি কিন্তু শ্রোতা বন্ধু আপনার জানি আশ্চর্য হেবে যে আগকালের প্রচলিত প্রথা বাস্তবরে আদালত মানকরে বর্তমান প্রয়োগ হেউ নাহি তেবে এই প্রথাটি আরম্ভ কেমিতি হেলা এহার ইতিহাস কোন আউ এই প্রথাটি উচ্ছেদ হেবা পছরে কারণ কোন চালন্তু জানিবা শ্রোতা বন্ধু ভারতের মোগল শাসন কালে ধার্মিক গ্রন্থ উপরে হাত রাখি সাক্ষ্য দেবা প্রথা আরম্ভ হয়েছিল কারণ সেতবে লোক নিজ নিজ ধর্ম প্রতি অধিক আস্থা লা আসে এদারা মিছ মধ্য কহবাক ডরুলে আউ এই সমান জিনিসকু আখিরে রাখি ইংরেজ মানে মধ্য এহাকু আপনাই নেইথিলে আউ এহাকু আইন রূপে পরিণত করে দেলে যাহার না থিলা ইন্ডিয়ান ওথস অ্যাক্ট অফ 1873 এবং এহা প্রত্যেক ভারতীয় আদালতরে প্রয়োগ মধ্য হেবাকু লাগিলা এপরিকি দেশ স্বাধীনতা পাইবার অনেক বর্ষ পরে মধ্য আদালতরে সাক্ষী দেবা পূর্বরু হিন্দু মুসলিম পার্সি খ্রিস্টিয়ান সমস্তে নিজ নিজ ধর্মগ্রন্থ উপরে হাত রাখি শপথ নেউথিলে তেবে এই প্রথাটি শেষে সমাপ্ত হেলা 1969 মসিহারে যেতেবেলে ল কমিশন নিজের 28তম ল রিপোর্টরে 1873 মসিহারে এই ওথস অ্যাক্টকু একক এবং ধর্ম নিরপেক্ষ করিবা পাই এথিরে কিছু নূতন পরিবর্তন করিবাকু সুপারিশ করিথিলে আউ তাপরে আসিলা ওথস অ্যাক্ট অফ 1969 যাহাকি এ পর্যন্ত মধ্য প্রচলিত হেউচি যাহাদ্বারা প্রত্যেক ভারতীয় অলগা অলগা ধর্মগ্রন্থ নুহে বরং সমান ভাবে শপথ নেই পারিবে তেণু বর্তমান সমস্ত আদালতরে সাক্ষী দেবা পূর্বর কহুচন্তি যে মু নিয়ম করি কহুচি যাহা কহিবি সত কহিবি সত ছড়া কিছি কহিবি নাহি ভগবান মতে সহায় হুয়ন্তু শ্রোতা বন্ধু আউ গোটে কথা জানিছন্তি কি যেউঁ পিলামানে 12 বর্ষর কম বয়সর হইথিবে আউ সাক্ষ্য দেবা পাই আদালতকু আসিথিবে সেমানকু কোনসি প্রকার শপথ বা নিয়ম করিবাকু পড়েনি তেবে শ্রোতা বন্ধু ভাবিলে যদি জনে আদালতরে নিয়ম করিকি বি জানি শুনে মিছ কহিব বা মিছ প্রমাণ দেব তাহলে কোন হব হ্যাঁ শ্রোতা বন্ধু আইপিসি বা ভারতীয় পিঙ্গল কোডর ধারা 193 অনুসারে যদি কেহি বি আদালতর রায় বদলাইবা পাই জানি শুনে মিছ কইব বা মিছ সাক্ষ্য কি ভুল প্রমাণ দেব তাহলে তাঙ্কু জরিমানা সহ 7 বর্ষর কারাদণ্ড হয়ে পারিব তেণু শ্রোতা বন্ধু শপথ নেলা বেলে সবুবেলে সত কুহন্তু বর্তমান চলন্তু শুনিবা কিছি আইন সমাচার সম্পর্কে মুখ্য নির্বাচন কমিশনার সিইসি নিযুক্তি পাই গঠিত চয়ন কমিটিরে জনে ক্যাবিনেট মন্ত্রীকু সামিল করা যিবা এবং দেশের প্রধান বিচারপতিকু অন্তর্ভুক্ত করানো যিবা উপরে সুপ্রিম কোর্ট প্রশ্ন উঠাইছন্তি নিষ্পতি গ্রহণ প্রক্রিয়ারে জনে মন্ত্রী কেবে হেলে প্রধানমন্ত্রীক বিরোধরে যাইপারিবেনি বলি আদালত কহিছন্তি মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনরক নিযুক্তি প্রক্রিয়া সম্পর্কিত মামলার শুনানি করি সর্বোচ্চ আদালত এই কমিটির সংরচনা উপরে চিন্তা প্রকট করিছন্তি এবে এই কমিটিতে প্রধানমন্ত্রী বিরোধী দলর নেতা এবং জনে কেন্দ্র ক্যাবিনেট মন্ত্রী রহিছন্তি দিল্লী মদনীতি মামলার শুনানিরু ওহরি যাইছন্তি হাইকোর্টর বিচারপতি স্বর্ণকান্তা শর্মা সে দিল্লির পূর্বতন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও অন্য আপ নেতাঙ্ক বিরুদ্ধে অবমাননা মামলা চলাইবাকু নির্দেশ দেইছন্তি সে কহিছন্তি যেউঁ বিচারপতি অবমাননা মামলা আরম্ভ করন্তি সে মুখ্য মামলার শুনানি করিনথান্তি তেণু সে মদনীতি মামলাকু মুখ্য বিচারপতিঙ্ক তালিকারে রখিবে যাহাফলরে অন্য বিচারপতিঙ্ক নিকটরে এহার শুনানি করাযিব জষ্টিস শর্মা আপ সংযোজক কেজরিওয়াল সমেত মনীষ সিসোদিয়া দুর্গেশ পাঠক সৌরভ ভরদ্বাজ সঞ্জয় সিং ও বীরা মিশ্রঙ্ক বিরুদ্ধে অবমাননা মামলা চলাইবে পূর্বরু কেজরিওয়াল মদনীতি মামলার শুনানিরু জষ্টিস শর্মাকু হটাইবা লাগি দাবি করি পিটিশন দাখল করিথিলে হেলে তাঙ্ক পিটিশনকু জষ্টিস শর্মা খারজ করি দেইথিলে যদি কোনসি ব্যক্তিঙ্কু রাজ্য বাহারু বা

হাইপারটেনশন ডে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 2005 মসিয়ারু 17 মেকু বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস রূপে পালন করুছু। এর লক্ষ্য হচ্ছে জীবনশৈলীরে পরিবর্তন সহ হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি ফেলিওরকু হ্রাস করা সহ এর বিপদ সম্বন্ধে জনসাধারণকে সচেতন করাইবা। বিশ্বরে 1 বিলিয়নরু অধিক লোক এই হৃদরোগে প্রভাবিত হেতু হৃদরোগ স্বাস্থ্যকে উন্নত করা আমি সমস্তে সচেতন হওয়া সঙ্গে জীবনশৈলীরে পরিবর্তন আনিবা। লুণ কম খাইবা, তমাখু মদ্যপান ছাড়িবা, নিয়মিত যোগ, এক্সরসাইজ এবং শারীরিক কার্যকলাপ প্রতি দৃষ্টি দেবা, তেবে যাই এই নীরব ঘাতক হৃদরোগকে হ্রাস করিপারিবা। এবর্ষর থিম হেউচি কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদর, চেক ইয়োর ব্লড প্রেসর রেগুলারলি, ডিফিট দ সাইলেন্ট কিলর।

শ্রোতা বন্ধু, আজি হচ্ছে পঙ্কজ উদাসঙ্কর জন্মদিন। 2006 গজল গায়ন পাই তাঙ্কু পদ্মশ্রী পুরস্কার প্রদান করা যাইথিলা। সে অনেক হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক করিছন্তি, কিন্তু 1986 নাম চলচ্চিত্রে চিঠি আইয়ে গীত গাই প্রসিদ্ধি হাসল করিথিলে। তেবে শুনিবা নাম চলচ্চিত্রর এই গীতটিকু।

শ্রোতাবন্ধু, বর্তমান গ্রীষ্ম প্রবাহ হেতু জনজীবন অস্তব্যস্ত। তা সহিত রাজ্যর স্থানে স্থানে কালবৈশাখীর প্রভাব মধ্য অনুভূত হেউছি, আউ তিনি দিন প্রবল গরম অনুভূত হইপারে। তা সহিত জুন 13 মৌসুমী আসিপারে বলি পানিপাগ অনুমান করেছি। তেণু এই গরমরে, প্রবল গরমরে দিন 11টারু 3টা পর্যন্ত বাহারকু যাআন্তু নাই। আউ যদি যাউছন্তি সাঙ্গরে ওদা গামছা, ছতা, টোপি, পানি বোতল নিয়ন্তু। প্রচুর পরিমাণে লেম্বু পানি, ঘোল দহি, লসি, ফল পিয়ন্তু। যদি অসুস্থ অনুভব করছন্তি তেবে ডাক্তারঙ্কর পরামর্শ নিয়ন্তু। তেবে এই টাণ খরারু নিজকু রক্ষা করিপারিবা।

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: আকাশবাণী পুরী শুণন্তু প্রফুল্লকরঙ্ক গীত রচনায় ভক্তিগীতটি গাইছেন অনুরাধা পড়ুয়াল।

মাই ফার্স্ট লভ এই কথাচিত্র গীতটিকে শুনন্তু কুমার বাপি এবং অন্তরঙ্গ কণ্ঠরে গীত রচনা করছেন মোহিত চক্রবর্তী।

নমস্কার শ্রোতা বন্ধু, আকাশবাণী পুরী দ্বারা প্রস্তুত স্বতন্ত্র আইন পত্রিকা আম আইন আম সুরক্ষাকে স্বাগত করছি মু প্রিয়দর্শিনী। শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমর সম্পাদকীয় বিষয়বস্তু রয়েছে ভারতীয় ন্যায়পালিকা ব্যবস্থা। এরপরে আমি জানিবা সাইবর অপরাধ এবং এর প্রতিকার পাই আম আইনরে কোন সব ব্যবস্থা রয়েছে, তারপরে ইন্ডিয়ান ওথস অ্যাক্ট সম্পর্কিত কিছু রোচক তথ্য সহিত জানিবা কিছু আইন সমাচার বিষয়রে। শ্রোতা বন্ধু, ওড়িয়ারে গোটে ঢগ অছি, মু ভাবুছি আপন নিশ্চিত শুনিথিবে, সেইটি হেউছি নানা মুনি নানা মত, মানে যেতে প্রকার লোক সেতে প্রকার কথা আউ চিন্তাধারা। এপরিকি গোটিয়ে পরিবারে থিবা সবু লোকঙ্কর চিন্তাধারা এবং আচরণ সমান হুয়েনি, সেথিপাই বেলে বেলে পরিবার সদস্যঙ্ক ভিতরে মনমালিন্য ঝগড়া মধ্য হইথায়, যাহার সমাধান প্রায়তঃ ঘরর মুরব্বী দুই পক্ষঙ্ক উপস্থিতিরে করিথান্তি। ঠিক সেমিতি হি আম ভারতকু স্বাধীনতা মিলিবা পরে ভারতর সংবিধান দেশকু গোটিয়ে পরিবার রূপে ভাবি প্রত্যেক নাগরিকঙ্কর বিবাদর সমাধানর দায়িত্ব দেইছি ভারতর ন্যায়পালিকাকু। তেণু শ্রোতা বন্ধু, আজি চলন্তু আম সম্পাদকীয়রে জানিবা ভারতীয় ন্যায়পালিকা।